0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। हम आकाशवाणी के श्री विजयपुरम केंद्र से बोल रहे हैं। इस समय शाम के 5:30 हुए हैं और पेश है बंगला कार्यक्रम। आकाशवाणी श्री विजयपुरम केंद्र থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে।
1: অনুষ্ঠানে আজ রয়েছে মহিলাদের একান্ত নিজস্ব অনুষ্ঠান চিরন্তনী। অনুষ্ঠানের শুরুতেই শ্রী মা সারদা দেবীর এই উক্তিটি, পৃথিবীতে ভালো থাকার একটি মাত্র উপায় আছে, সেটা হল প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। শ্রী মা সারদা দেবীর এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। NIPP প্রযোজক, কন্টেন্ট ক্রিয়েটর, প্রোডাকশন হাউস, স্বত্বাধিকার এবং অ্যাগ্রিগেটরদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে প্রসার ভারতী উচ্চ মানের রেডিও অনুষ্ঠান সংগ্রহের জন্য নোটিশ ইনভাইটিং প্রোগ্রাম প্রপোজাল NIPP-র অধীনে আকাশবাণী শ্রী বিজয়পুরামের জন্য অনুষ্ঠানের প্রস্তাব আহ্বান করছে। 3টি মোডের অধীনে প্রস্তাব আহ্বান করা হয়েছে, রেভিনিউ শেয়ারিং মোড, স্পন্সার্ড প্রোগ্রাম মোড এবং গ্রেটিশ মোড। অনুষ্ঠানের ফরম্যাটের মধ্যে থাকতে পারে রেডিও নাটক, ডকুমেন্টারি, গল্প বলা এবং অডিও ফরম্যাট, পডকাস্ট, কুইজ প্রতিযোগিতা এবং সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠান। আগ্রহী আবেদনকারীদের তাদের প্রস্তাব জমা দেওয়ার আগে সর্বশেষ সংশোধনী সহ প্রসার ভারতী কন্টেন্ট সোর্সিং পলিসি 2024 মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই নীতিমালায় যোগ্যতা, অনুষ্ঠানের নির্দেশিকা, চুক্তির শর্তাবলী, রাজস্ব ভাগাভাগি এবং AIR ব্রডকাস্ট কোড ও বাণিজ্যিক বিজ্ঞাপন কোড সম্পর্কিত বিবরণ ও রয়েছে। যোগ্য আবেদনকারীরা সমস্ত প্রয়োজনীয় বিবরণ এবং সহায়ক নথিপত্র সহ নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে আমাদের ইমেল আইডি

OOAIR পোর্ট ব্লেয়ার @প্রসারভারতী.gov.in এ তাদের প্রস্তাব জমা দিতে পারেন। বিস্তারিত নির্দেশিকা এবং আবেদন পদ্ধতির জন্য অনুগ্রহ করে প্রসার ভারতী এবং আকাশবাণীর অফিসিয়াল ওয়েবসাইটগুলি দেখুন। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টারে আপনার সৃজনশীল কন্টেন্ট নিয়ে আসার এই সুযোগ হাতছাড়া করবেন না। এই ঘোষণাটি আকাশবাণী কর্তৃক জনস্বার্থে জারি করা হয়েছে। এবারে বলবো বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী সম্পর্কে কিছু কথা। প্রতি বছর 30 জুলাই বাংলা সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক ও রম্য রচয়িতা বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। 1987 সালের এই দিনে তিনি পরলোক গমন করেন। তার প্রয়াণে বাংলা সাহিত্য এক অসাধারণ সৃষ্টিশীল লেখককে হারায়, কিন্তু তার সাহিত্য কীর্তি আজও সমানভাবে পাঠকদের হৃদয়ে জীবন্ত রয়েছে। বিভূতিভূষণ মুখোপাধ্যায় তাঁর সহজ সরল ভাষা, নির্মল হাস্যরস, মানবিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তব জীবনের সূক্ষ্ম পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে পরিচিত। ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ও রম্য রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর লেখায় গ্রামীণ জীবন, পারিবারিক সম্পর্ক, সমাজের নানা দিক এবং মানুষের সুখ দুঃখ অত্যন্ত আন্তরিকভাবে ফুটে উঠেছে। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, স্মরণসভা, আলোচনা অনুষ্ঠান, পাঠচক্র এবং শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়। সাহিত্যপ্রেমী ও গবেষকেরা তার সাহিত্যকর্ম নতুন করে পাঠ ও মূল্যায়ন করেন। নতুন প্রজন্ম ও তার রচনার মাধ্যমে বাংলা ভাষা, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে অনুপ্রেরণা লাভ করে। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী কেবল তাকে স্মরণ করার দিন নয়, বাংলা সাহিত্যে তার অন্যান্য অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করারও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। তার সৃষ্টিকর্ম আগামী দিনেও বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে এবং পাঠকদের অনুপ্রেরণা যোগাবে। আজ তার প্রয়াণ দিবসে জানাই তাকে সশ্রদ্ধ প্রণাম। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল। এখন জলযান যাত্রার খবরাখবর। MV রানী লক্ষ্মী আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। MV রঙ্গত আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। MV বাম্বুকা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। MV ক্যাম্বেল বে আগামীকাল রাত 9টায় শ্রীবিজয়পুরম থেকে লিটিল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 9টায় লিটিল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। MV রানীচাঙ্গা আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল। বন্ধুরা, চিরন্তনীর আসরে আজকের বিষয় হল আমাদের ইতিহাসে নারীদের ভূমিকা এবং স্বাধীনতায় তারা কতটা অনুপ্রেরণা দিতে পেরেছেন। নারী বিকাশ ও প্রগতি নিয়ে কিছু কথা ও সঙ্গে থাকবে গান। এবারে আসি আজকের বিষয়ে। যুগে যুগে নারী তার অদম্য সাহস, ত্যাগ,

ও বলিদানের পরিচয় দিয়ে এসেছে। রাষ্ট্রের মঙ্গলে তাদের সমর্পণ সমাজের সকল শ্রেণীর মানুষকে প্রেরণা প্রদান করে জাগরিত করেছে। সাধারণত নারীকে বীরঙ্গনা না বলে অবলা রূপে ঘোষণা করা হয়েছে, তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, তাদের সমাজে বাধার পাহাড় তুলে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এ হল নর বা পুরুষদের কৃতজ্ঞতার পরিচয়। যদি আমরা ইতিহাসের প্রতি আমাদের দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে দেখতে পাব যে আদিকাল থেকেই নারীরা পরাক্রমী ভূমিকা পালন করে এসেছে। কিন্তু ইতিহাসের মধ্যকাল থেকে নারীদের ঘোমটা দেওয়া, চার দেওয়ালে আবদ্ধ বলে অবলার চিহ্ন তাদের ওপর দেগে দেওয়া হয়েছে।

চন্দ্রগুপ্তের দেহরক্ষী হিসেবে মহিলার উল্লেখ মেঘাস্তিনিশের বর্ণিত রচনা থেকে জানা যায়। কৌটিল্য মহিলা ধনুর্বিদের কথা উল্লেখ করেছেন। বেদে এমন নারীদের প্রসঙ্গের উল্লেখ আছে যেখানে নারী যুদ্ধে পা কেটে যাওয়ার পরেও অশ্বিনী কুমার দয়ের দ্বারা লোহার পা সংযোজিত করে পুনরায় যুদ্ধস্থলে সংগ্রামে রত হয়েছেন। হনুমান যখন লঙ্কায় গিয়েছিলেন তখন তাকে পরীক্ষার জন্য সুরমা নামের এক রাক্ষসী প্রথমে এগিয়ে এসেছিল। এতেই এটা স্পষ্ট হয় যে সে এতটাই সমর্থ ছিল যে ভগবানের দূতকে পরীক্ষা নিতেও সে পিছু পা হয়নি। রাবণের দুর্গম কেল্লার রক্ষণাবেক্ষণ কোনো পুরুষ নয়,

বরং নারীরাই করত। দশরথের প্রাণ রক্ষা করেছিলেন কৈকেয়ী। মহাভারতের সময়ে সুভদ্রাকে মহারানীদের মধ্যে গণনা করা হতো এবং তিনি যুদ্ধেও তার শৌর্যের পরিচয় দিয়েছিলেন।

ত্যাগ ও বলিদানের প্রতিমূর্তি বেদের ঋষিগণ ধৃতশ্রোতা শ্রুতবতী সুলভা প্রমুখ ছিলেন, যারা আজীবন অবিবাহিত থেকে সমাজ কল্যাণের কাজ করে গেছেন। বুদ্ধের সময়ে আম্রপালির নাম উল্লেখযোগ্য, যে তার নিজের সমস্ত বৈভব বুদ্ধের পায়ে সমর্পণ করে স্বয়ং ধর্মপ্রচারে রত হয়ে গিয়েছিলেন। আধুনিক সময়েও নারীদের অদ্ভুত প্রতিভার পরিচয় স্বাধীনতা সংগ্রামের সময় পাওয়া যায়। শত শত মহিলা এই স্বাধীনতা সংগ্রামে তাদের সাহস, ভয়হীনতা এবং সমর্পণের ভাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সত্যি কথা বলতে কি, নারীদের নিষ্ঠা, তৎপরতা এবং কঠোর পরিশ্রম পুরুষদের রাষ্ট্র জাগরণের উদ্দেশ্যে এগিয়ে যেতে প্রেরণা প্রদান করেছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, মুঘল বংশের জিতনমহল এবং অযোধ্যার নবাবের স্ত্রী বেগম হাজরামহল, এমন কিছু প্রতি

মহাভাবানগণ আছেন, যারা নানা সাহেব পেশোয়া, তাঁতিয়া টোপি, সম্রাট বাহাদুর শাহ জাফর প্রমুখদের শুধু প্রেরণাই দেননি, বরং তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামের নেতৃত্ব ও সামলেছেন। 1857 সালে গদর দিল্লির মুখ্য সঞ্চালিকা ছিলেন বেগম জিনাত মহল।

তখন সর্বত্রই ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছিল। এমন অবস্থায় সর্বপ্রথম রানী লক্ষ্মীবাই ইংরেজদের সামনে দেবী দুর্গা রূপে প্রকাশিত হন। তার শৌর্য, সাহস ও পরাক্রমের সামনে ইংরেজদের দাঁতে দাঁত লেগে গিয়েছিল। রণভূমিতে লড়াই করতে করতে রানী লক্ষ্মীবাই মারা যান, কিন্তু তিনি বিপ্লবের বীজ বপন করতে সক্ষম হন, যার অন্তিম পরিণতি গান্ধীজির স্বাধীনতা আন্দোলন রূপে প্রকাশিত হয়। এই শৃঙ্খলা এখানেই শেষ হয়ে যায়নি, বরং অতি শীঘ্র শ্রীমতী অ্যানি বেসান্ত এই স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়ে যান। যদিও তার জন্ম লন্ডনে এক আইরিশ পরিবারে হয়েছিল, তা সত্ত্বেও দীনবন্ধু অ্যান্ড্রুজ এবং ভগ্নী নিবেদিতার মতো ভারতীয় সংস্কৃতির প্রতি তার ছিল অগাধ নিষ্ঠা। এই নিষ্ঠার কারণে তিনি জীবনের শেষ কিছু বছর এই ভারতবর্ষে অতিবাহিত করেন এবং এখানে থেকে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। গান্ধীজির স্বাধীনতা সংগ্রামে প্রবেশ করেই মহিলাদের একটি বিরাট অংশ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। কস্তুরবা গান্ধীজির ডান হাত হয়ে উঠেছিলেন স্বাধীনতা সংগ্রামে। তিনি অনবরত নিজের যোগদানকে নিশ্চিত করে গেছেন। তিনি পুনার আগাকা মহলে পতির সঙ্গে বন্দী থাকা অবস্থাতেই প্রাণ ত্যাগ করেন। এরপরে একটা লম্বা দীর্ঘ পরম্পরা শ্রীমতী সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, ডাক্তার সুশীলা নেয়ার

করুণা, আসাফ আলী ও কমলা দেবী চট্টোপাধ্যায়ের নাম এসে যায়, যারা ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যোগদান করে চিরস্মরণীয় হয়ে আছেন। সরোজিনী নাইডু গান্ধীজির প্রধান সকল কাজে সহযোগী হয়েছিলেন। লন্ডনের গোলটেবিল কনফারেন্সে তার যথেষ্ট সহযোগিতা ছিল।

পাঞ্জাবের প্রসিদ্ধ স্বাধীনতা সংগ্রামী ভগবৎ চরণ বোহরার জীবন সঙ্গিনী দুর্গাদেবী, সাক্ষাৎ দুর্গাদেবী ছিলেন। সেই সময়ে সমস্ত বিপ্লবীরাই তাকে দুর্গা বৌদি নামেই ডাকত। চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, রাজগুরু, যশপালের মতো বিপ্লবীদের সঙ্গে তিনি একত্রে কাজ করেছেন এবং তাদের কাজে সাহায্য করার সুযোগ পেয়েছিলেন। এমন একটা নয়, অনেক উদাহরণ আছে যাতে শৌর্য ও পরাক্রমে নারী সমাজ মুখ্য ভূমিকা পালন করেছে। এটা পুরুষদের অহমিকাপূর্ণ দৃষ্টিকোণ যাতে তারা মহিলাদের এমন গরিমা থেকে বঞ্চিত করেছে যে গরিমা তাদের অবশ্যই পাওয়া উচিত ছিল। মনোবৈজ্ঞানিকদের মতে ধৈর্য, সহিষ্ণুতা, একাতা, সাহসের মতো গুণের আধারে স্ত্রী সমাজের গৌরব গরিমাকে অক্ষুণ্ণ করে রাখার দায়িত্ব উভয়ের উপরেই সমানভাবে প্রযোজ্য।

এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু নিভারানী। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।